àwọn tó kọ́ńdó tẹ̀tẹ̀ bí ẹ rẹ̀ kọ́ńdó bí fòmì àpáta kékeré a ní mi lè sè mi kọ́ a mi tó àwọn tó kọ́ńdó tẹ̀tẹ̀ bí ẹ rẹ̀ yí ní òkú mi àpáta mi àjí lè bá arúgbó bí dùn mi rà kú tẹ̀ pé kú pátá mi lè a lè àgbàjá bọ̀ bọ̀ bí wọn mi lè kánà lè fẹ́ mọ̀ ojú rẹ̀ tó a ọwọ́ ẹ sì máa tó ẹ ọwọ́ ẹ tó ẹ barugbẹ́tọ́ pàm pàrọ̀ pàm pàrọ̀ pàm pàm. Pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam pam